0: Unity, sacrifice, celebration, Eid al-Adha Mubarak. Only on Radio Faza 97.1 FM.
1: উৎসবঘর আনন্দময় হার্টওয়ার্মিং আনন্দ একটা